0: ভিন্ন বাদ্যযন্ত্ৰত সহযোগ কৰিলে মুস্তাকিন আহমেদ, অৰূপ কলিতা, নিকুঞ্জ পাঠক, নিকুঞ্জ মেধি আৰু দুলাল চন্দ্ৰ ৰয়ে।
1: মন কি বাত হে জন জন কি, সভী কি কুছ অপনি সি, সংঘর্ষো কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাওঁ কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হে ইন্তজার, মলয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হে মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 28 জুন সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। ইসকে অতিরিক্ত আকাশবাণী আর দূরদর্শন কে ইউটিউব চ্যানেল আর প্রসার ভারতী কে অ্যাপ নিউজ অন এয়ার আর OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর সজীব প্রসারণ লাইভ স্ট্রিমিং কে মাধ্যম সে। তো ইয়াদ রাখে রবিবার 28 জুন সুবহ 11 বজে মন কি বাত।
0: এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। এতিয়া আগবঢ়াইছো কেইটিমান ভজন। আজিৰ অনুষ্ঠানত শুনাবলৈ লৈছো হৰিহৰণৰ কণ্ঠৰ কেইটিমান ভজন।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি মঙ্গলবার, 1433 ভাস্করাব্দর আহাৰ মাহৰ আজি 8 দিন, 2026 খ্রিস্টাব্দর জুন মাহৰ 23 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ নবমী তিথি। আজি সূর্যোদয় হৈছিল পুৱা 4:34:53 আৰু আজি সূর্যাস্তৰ সময় সন্ধিয়া 6:15:34।

0: পরিবেশন আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর, রূপালী লহর।
1: নমস্কার, রূপালী লহরের আজির খণ্ডটিলৈ আপনাক স্বাগতম। রূপালী লহরের আজির বিষয় হিন্দি সিনেমার প্রার্থনা গীত। এই বিষয়ে আমালৈ লিখি পঠিয়েছে মৃন্ময় শর্মায়। ভক্তি, আরাধনা অথবা প্রার্থনা মানে হৈছে এক অদৃশ্য ঐশ্বরিক শক্তির ওসর মানসিকভাবে নিজকে সমর্পণ করা। আগর প্রায়বোৰ হিন্দি সিনেমাত একোটিক ভক্তিমূলক গীত, প্রার্থনা অথবা ভজন সংযোজন করা হৈছিল। তেনে এটি গীত হৈছে সত্যম শিবম সুন্দরম ছবিখনের লতা মঙ্গেশকরের কণ্ঠর শীর্ষ গীতটি। জিনা তমন আর শশী কাপুর অভিনীত ছবিখন রাজ কাপুরের অন্যতম সফল ছবি। 1978 সনের এই ছবিখনের সঙ্গীতের বাবে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের বঁটা লাভ করেছিল লক্ষ্মীকান্ত প্যারেলালে।

1986 চনত মুক্তি লভা এখন একশন ড্রামা ছবি অঙ্কুশ, কাহিনী আর পরিচালনা এন চন্দ্রার, মূল চরিত্রত অভিনয় করেছিল নানা পাটেকরে। এইখন নানা পাটেকরের কেরিয়ারের আরম্ভণির এখন গুরুত্বপূর্ণ ছবি। ছবির সঙ্গীত আছিল কুলদীপ সিংয়ের। সিনেমাখনের সুষমা শ্রেষ্ঠা, যা পেছলৈ পূর্ণিমা নামে জনপ্রিয় হয়, সেই সুষমা শ্রেষ্ঠা আর পুষ্পা পাকধারীর কণ্ঠর এই প্রার্থনা গীতটি অতি জনপ্রিয়।

0: সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।

0: মধুর লভ খেলি ফাগুর বিহার ফাগু খেলে, এনেকুৱা এখনে
1: হয়
0: আৰু আছে কিছুমান এনেকুৱা।
1: আপোনালোকে দ্ৰুত লয়ত কেনেকৈ গায় অকণমান এটা হেৰি দি দিব নেকি?
0: কলৈ

শ্রোতাসকল, আজি ইন্টারন্যাশনাল উইডোজ ডে অর্থাৎ বিশ্ব বিধবা দিবস। প্রতি বছরে 23 জুন তারিখে আন্তঃরাষ্ট্রীয় বিধবা দিবস পালন করা হয়। বিধবাসকলে সন্মুখীন হওয়া দারিদ্র, হিংসা আর সামাজিক বৈষম্যর বিষয়ে সজাগতা সৃষ্টি করবলৈ রাষ্ট্রসংঘই এই দিবস আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে। এই দিবসের মূল উদ্দেশ্য হৈছে সমাজত বিধবা মহিলাসকলে সন্মুখীন হওয়া বিভিন্ন সমস্যা, বৈষম্য আর অধিকার সম্পর্কীয় বিষয়সমূহর প্রতি জনসচেতনতা বৃদ্ধি করা। বহু দেশত বিধবাসকলে আর্থিক অনিশ্চয়তা, সামাজিক অবহেলা, শিক্ষা, স্বাস্থ্যসেবার অভাব আদি সমস্যার সম্মুখীন হয়। এই দিবসের জড়িয়ে বিধবাসকলের মর্যাদা, সুরক্ষা, সমান অধিকার আর সামাজিক অন্তর্ভুক্তির উপর গুরুত্ব আরোপ করা হয়। বিশ্বর বিভিন্ন প্রান্তর ভারততো এই দিবসের সঙ্গে সংগতি রাখি বিভিন্ন কার্যসূচী হাতত লওয়া দেখবলে পাওয়া যায়।

0: নমস্কাৰ শ্ৰোতাসকল, প্ৰাসংগিকলৈ স্বাগতম। আজিৰ অনুষ্ঠানত শুনক মুখ্য আইনী সাহায্য প্ৰতিৰক্ষা অধিবক্তা ৰতন ঝংকাৰ বৰগিয়াৰীৰ সৈতে হোৱা এটি সাক্ষাৎকাৰ। সাক্ষাৎ গ্ৰহণ কৰিছে আমাৰ কোকৰাঝাৰ জিলাৰ সংবাদদাতা প্ৰীতম ব্ৰহ্ম চৌধুৰীয়ে।
1: বৰগিয়াৰী ডাঙৰীয়া, আপোনাক আমাৰ অনুষ্ঠানলৈ স্বাগতম জনাইছো।
2: নমস্কাৰ।
1: যিহেতু আপুনি লিগেল এড ডিফেন্স কাউন্সিল হয় আমাৰ ডিষ্ট্ৰিক্ট লিগেল সার্ভিস অথরিটি ডিএলএসি, আমি জানো কি কি আসনি আছে আর এই ডিএলএসি তো কি বস্তু হয়?
2: প্রথমত ডিএলএসি তো কম, ডিএলএসি তো হয়েছে আমার ন্যাশনাল লিগেল সার্ভিস অথরিটি অ্যাক্ট 1987 আইনের দ্বারা ফর্মেশন হিসাবে সেইটোর মেইন উদ্দেশ্য তো আছে আমার সংবিধানের আর্টিকেল 39A। আর্টিকেল 39A তো সংবিধান 42nd এমেন্ডমেন্ট সেইটো হেৰি করা হয়েছিল। তারপর আমার ন্যাশনাল লিগেল সার্ভিস অথরিটি অ্যাক্ট 1987 ফর্ম করা হল। তারপর এই অ্যাক্টটি 9 নভেম্বর 1987 ইনেক্টমেন্ট হয়েছে। সেইদিনের 9 নভেম্বর তো এসে ন্যাশনাল লিগেল লিটারেরি ডে হিসাবে অল ওভার ইন্ডিয়া অবজার্ভ করা হয়। আর আমার ন্যাশনাল লিগেল সার্ভিস অথরিটি অ্যাক্ট 1987 দ্বারা ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটিটি সেকশন 9 দ্বারা ফর্মেশন করা হয়েছে। আর
1: তাতে কি কি কাম করা হয়, কেনকা ধরনের?
2: ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি ফুন প্রথম 1995 ন্যাশনাল লোক আদালত সুপ্রিম কোর্টের দ্বারা অল ওভার ইন্ডিয়া প্রথম লোক আদালত করেছিল। পিছত লাহে লাহে ন্যাশনাল লিগেল সার্ভিস অথরিটিয়ে 2010 বিভিন্ন স্কিম ওলালে আর কি। তার বহুত স্কিম আছে। 2010 ফার্স্ট স্কিম ওলাইছে ন্যাশনাল লিগেল সার্ভিস টু ডিসেস্টার ভিক্টিম থ্রু লিগেল সার্ভিস অথরিটি, যা মানে ন্যাশনাল কালামিটিস দ্বারা প্রাকৃতিক দুর্যোগত যেগুলা ভুক্তভোগী হয় ইহতর কম্পেনসেশন দেওয়ার কারণে একটা স্কিম ওলাইছিল 2010। সেই দ্বারা প্রাকৃতিক দুর্যোগত যেগুলা ভিক্টিমাইজ ইহতক রিহেবিলেশন দিয়া হয়েছিল আর কি। তারপর আছে 2015 বহুত স্কিম ওলাইছে আর কি, যেনবা ভিক্টিম অফ ট্রাফিকিং অ্যান্ড কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন স্কিম, লিগেল সার্ভিস টু ওয়ার্কার ইন দ্য আনঅর্গানাইজড সেক্টর, ইমপ্লিমেন্টেশন অফ পভার্টি এলিভেশন স্কিম, যেগুলা সরকারের বহুত স্কিম এইগুলা ইমপ্লিমেন্টেশন হয়েছে না নাই তার উপর লুক আউট করার কারণে। তারপর আর ডিসিস্টার ভিক্টিম থ্রু লিগেল সার্ভিস অথরিটি, তারপর আমার পাড়া লিগেল ভলেন্টিয়ার্স PLB যেহেতু ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস তো কাম করার লাগে সেইটো স্কিম ওলাইছিল। তারপর ভিক্টিম অফ ট্রাফিকিং অ্যান্ড কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন স্কিম, তারপর লিগেল সার্ভিস টু চিলড্রেন অ্যান্ড দেয়ার প্রোটেকশন, আর মেন্টাল ইল অ্যান্ড মেন্টাল ডিসেবল পার্সনস, আর ট্রাইবেল রাইটস স্কিমস, তারপর ড্রাগস এবিউস অ্যান্ড ইরাডিকশন অফ ড্রাগস ম্যানেজ স্কিম, এনেকা 2015 সেইবিলাক স্কিম বনাইছে আর কি।
1: আচ্ছা, আপনাদের মাঝে মাঝে আপনাদের তো অ্যাওয়ারনেস প্রোগ্রামও করেন, সেইবর স্কিমের সেই লাভালাভ বা আমি লাভালাভ হওয়ার কারণে মানে কেনকা ধরনের আপনাদের এপ্রোচ করব লাগবে?
2: লাভালাভের কারণে মেইন একটা হেরিটো হল এটা ভিক্টিম কম্পেনসেশন স্কিম আছে, সেই

0: তারা একটা আমার আসামত ভিক্টিম কমিটি স্কিম এক্ট 2012 এনে গেছিল। তারপিছত তেতিয়া কম্পেনসেশন বলে অল্প কম আসলে আর কি। তারপিছত এটা গই গই এমেন্ডমেন্ট হয় 2019 পৰা এইবিলাক কম্পেনসেশনটো এনহেন্স করা হয়। এইবিলাক যেগুলা ভিক্টিম যিকোনো ক্রাইমত ভিক্টিম হয়, রেপ কেস হোক মার্ডার কেস হোক, এইবিলাক আমার ডিস্ট্রিক্ট লেভেল সার্ভিস অথরিটি বা ভিক্টিম কম্পেনসেশনটো পায়। বহুত স্কিম আছে এনেকা, টাইম টু টাইম স্কিম হেৰি লঞ্চ কৰে না ন্যাশনেল লেভেল সার্ভিস অথরিটি, তার দ্বারা আমি এওয়ারনেস কৰো। যেনবা 2025 আশা বলে একটা স্কিম ওলাইছে, অ্যাওয়ারনেস সাপোর্ট হেল্প এন্ড অ্যাকশন, সেইটো টুয়ার্ডস এলিমিনেশন অফ চাইল্ড মেরিজ, প্রোহিবিশন অফ চাইল্ড মেরিজের উপর আমি অ্যাওয়ারনেস করুন, ফোকসো এগর উপর অ্যাওয়ারনেস, তারপর আছে আমার এন্টি ড্রাগস এইবিল অ্যাওয়ারনেস করুন, একটা ডাউন স্কিম আছে, এইবিল স্কিম লো আমি, আর রোড সেফটি এনেকা বহুত স্কিম আছে, এইবিল উপর আমি অ্যাওয়ারনেস বহুত জায়গা সব ডিএলসি করে আর কি, নিজে নিজে জুরিসডিকশন অফ ইটু আর কি।
1: আপনার পক্ষে ধরো এইব আসনে ইব আপনাদের কি মান কি দল পাইছে আর কোনটা ধরো মানুষ লাভালাভ হবে পারে এই স্কিম তো, মানে থ্রু
0: স্কিম তো তো মেইন লাভালাভ তো হল ভিক্টিম কম্পেনসেশন স্কিম, আর বাকি তো কজা কটা
1: আপনাদের মানে কোন কোন জায়গায় গিয়ে পেলে এনেকা অ্যাওয়ারনেস করি?
0: আমি ভিতরিয়া গাঁর যাও, স্কুলত যাও, কবা বিসিডিসি অফিসত, কোনবা গাঁত, কোনবা ক্লাবত, যেনেকা আমার বিটিডি গাঁবুড়া এসোসিয়েশন আছে, ইহতক আমি কোনবা ক্লাব এনেকা করো আর কি। আর আমার স্টেক হোল্ডার আছে, সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট আর মেডিকেল ডিপার্টমেন্ট, এটু আমি অ্যাওয়ারনেসটো করো আর কি।
1: মানে আমি কোর্ট বলে কলে আমার পাবলিকের মজার একটা ভয় একটা যদি আসি যে আমি কোর্টত কেনকা আমি এপ্রোচ করিম, তো সেইটা আপনার যে অ্যাওয়ারনেসটো দিয়ে আপনাদের সেই কেনকা পাবলিকের মাঝে যে কোর্টটু কোর্টের জড়িয়ে বহুত কেটামান বস্তুটো সলভ হয়ে যায়। আর আপনি যেটা স্কিম কৈছে আর যদি ফরেস্ট অফ ফরেস্ট ফেমিলি যে গরিব ফেমিলি যে মানে উকিল ফিজ দিব নয় সেবর থাকে আপনার চুয়েদি সেই স্কিম তো লোক পড়ে নয়
0: সেইটো স্কিম তো এটা আমার যে মডিফাইড স্কিম অফ লিগেলি ডিফেন্স কাউন্সিল 2020, তার দ্বারা এটা আমার লিগেলি ডিফেন্স কাউন্সিল এস্টাবলিশ করা হল। এই 2022 স্কিমটো বনালো, এই 2020 পর একটা পাইলট প্রজেক্ট হিসাবে পাশত লৈছিল আর কি, 17 ডিস্ট্রিক্ট, এই বিহার ইউপি। তারপর সেই 30% কেসে লিগেলি ডিফেন্স কাউন্সিল কেসটা টেকআপ করবেন, সেই গুড রিজাল্ট পাই অল ওভার ইন্ডিয়া। এটা লিগেলি ডিফেন্স কাউন্সিল তো সব ডিস্ট্রিক্ট তালুক লেভেল লেকে এই এস্টাবলিশ হল আর কি। যিকোনো কেস সিভিল হোক ক্রিমিনেল হোক বা কিবা কেস ফাইল করিব লাগে সেগুলা ডিস্ট্রিক্ট লেভেল সার্ভিস অথরিটি দ্বারা ফ্রি এডভোকেট পায় আর কি, ইয়াদের এডভোকেট কোনো ফিস নালাগে। তারপর 2 আহিব ভিক্টিম অফ হিউম্যান ট্রাফিকিং বেগার, এইগুলা কিবা কেস চলাবলগা হলে কোনো এডভোকেটর ফিস দিব নালাগে, আমার লিগেল সার্ভিসর আহিলে এইটো ফ্রি উকিল পাব আর কি। আর ওমেন চাইল্ড সেটাও ফ্রি এডভোকেট পাব, মেন্টালি ইল পার্সন বা ডিজেবল পার্সন কিবা একটা ডাঙর বেমারের পড়া সেগুলোও পাব। আর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার পাব যার ইন কাস্টোডি পুলিশ কাস্টোডি থাকে, এটাও ফ্রি লিগেলি পাব। আর এনি জেনারেল কাস্ট মানুষ হোক এইটো বিলো 3 লাখ যদি ইনকাম হয় পার ক্যাপিটা ইনকাম এটাও লিগেলি পাব আর কি।
1: এইটো পাবল কারণে আপনার
0: আমার তার আহিব লাগবে ডিস্ট্রিক্ট লেভেল সার্ভিস অথরিটিতে একটা অ্যাপ্লিকেশন দিব লাগবে।
1: আচ্ছা,
0: মই এই ক্যাটেগরির মানুষ তার কেস নাম্বার দি, তেতিয়া ডিস্ট্রিক্ট লেভেল সার্ভিস অথরিটির পর আমার লিগেলি ডিফেন্স কাউন্সিল অফিসর মোটর পাঠাবো, তেতিয়া আমি এইটো আমার তার
1: কোকরাঝাড় ডিস্ট্রিক্ট আপনার এনেকা অ্যাপ্লিকেশন আহিছে নি?
0: বহুত আহিছে, আমার তার বর্তমান মোর দেন 150 এবাভ চাইল্ড কেস আমি ফ্রি সার্ভিস দিয়ে আছো,
1: তেনহলে মানে পাবলিক হয়তো লাভালাভ হয়েছে অলরেডি।
0: আর এই মডিফাই স্কিম অফ লিগেল সার্ভিস লিগেলি ডিফেন্স কাউন্সিল দ্বারা এটা ফ্রি এরেস্ট, যেতিয়া পুলিশে ধরিব খুঁজে তার ডাউট থাকে কেসত কিবা একটা কেসত ইনভলভমেন্ট আছে, তেতিয়া সেই যদি থানার যাব ভয় করলে কেসত হেরি থাকলে আমার ডিস্ট্রিক্ট লেভেল সার্ভিস অথরিটির আহিলে আমি সেই থানার পরে আমি হেরি

0: VRS Belur pula le apa Supreme Court apa lagi itu service tu asyik ni.
1: Bolehkah kita mula ya apa ni amak je DLS ya? Mungkin ada jenis skim bola se haru kena kau thoran ramai publik ye. Hei skim bola bola utah bo paru itu apa ni Amazon ale? Apa nak okay dulu buat akhir.
0: Dengan apa?
2: Prakongi khunile. Ajo anusthanot mukho aini hajjo potrekha udhibakta Ratan Jhankar Borgiyarir khoite hua eti khaikhatkar khunile. খাইখাত গ্রহণ করিলে আমার কুকুরাজা জেলার সংবাদদাতা প্রীতম ব্রহ্মা চৌধুরীয়ে অনুষ্ঠানটির প্রযোজনা আকাশবাণী গুৱাহাটীর আঞ্চলিক বাতৰি বিভাগৰ সহযোগিতা আগবঢ়ালে অপূর্ব মালিয়ে পরবর্তী প্রাসঙ্গিক শুনিবলৈ পাব অহা সপ্তাহৰ আজিৰ এই একে সময়তে নমস্কাৰ।

0: Deia a Carpaní. Bateri khoite moi jintirani deka etiar ghai ghai bateri khomu khul কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহে কয় যে রাষ্ট্রীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন নাফেডে দেশের প্রায় 74 লাখ কৃষকক সহায় করে আছে। ভারতে আমেরিকা যুক্তরাষ্ট্র আর ইরানের মাঝে সহযোগিতা চুক্তি আদরণি জানিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আজি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জীর মৃত্যুতিথিত শ্রদ্ধা নিবেদন করেছে। কেন্দ্রীয় সংখ্যালঘু পরিক্রমা রাজ্যমন্ত্রী তথা মীন পশুপালন আর দুগ্ধ উৎপাদন দপ্তরের রাজ্যমন্ত্রী জর্জ কুরিয়ানে কেন্দ্রীয় মন্ত্রিসভার পদত্যাগ করেছে। আর ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আমেরিকা যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারাত অনুষ্ঠিত গ্রুপ জের এখন খেলত আজি আলজেরিয়ায় জর্ডানক 2-1 গোলত পরাজিত করে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহে কয় যে রাষ্ট্রীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন নাফেডে দেশের প্রায় 74 লাখ কৃষকক সহায় করে আছে। আজি নতুন দিল্লীত নাফেডর এটা নিলাম পোর্টেল মুকলি করে শ্রীশাহে এইদরে প্রকাশ করে। এই পোর্টেল মুকলি অনুষ্ঠানটি নতুন দিল্লীর অটল ঊর্জা ভবনত অনুষ্ঠিত হয়। শ্রীশাহে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জীর মৃত্যুতিথি উপলক্ষে তেওঁলৈ শ্রদ্ধা জ্ঞাপন করে। শ্রীশাহে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জীক রাষ্ট্রীয়তাবাদী, সাংস্কৃতিক জাতীয়তাবাদ আর ভারতীয় সংস্কৃতির পৃষ্ঠ পোষক হিসাবে অভিহিত করে। এই অনুষ্ঠানত কেন্দ্রীয় কৃষি আর কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানে কয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বত দেশে সমৃদ্ধি, উন্নয়ন আর গৌরবময় জাতি হিসাবে আগবার কৃষি খণ্ডতো আমূল পরিবর্তন সাধন করেছে। শ্রীচৌহানে বিগত 12 বছর কৃষি খণ্ডত উৎপাদন চকুত পড়া ধরনের বৃদ্ধি হওয়া বলে প্রকাশ করে। তেওঁ লগতে কয় যে 2014 চনের তুলনায় কৃষি উৎপাদন বর্তমান 44% বৃদ্ধি পাইছে। কৃষি বিপ্লবৰ সময়ছোৱাতকৈও বৰ্তমান উৎপাদনৰ হাৰ অধিক বৃদ্ধি হোৱা বুলি তেওঁ প্ৰকাশ কৰে। আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰই ৱাশ্বিংটনত চলা ইজৰাইল আৰু লেবাননৰ মাজৰ আলোচনাৰ আঁত ধৰিব। এই আলোচনাৰ জৰিয়তে যুদ্ধবিৰতিক দীৰ্ঘম্যাদী কৰাৰ লক্ষ্য লোৱাৰ লগতে দুয়োখন দেশৰ মাজত শান্তি সুৰক্ষা বৰ্তাই ৰখাৰ উপায় উলিয়াবলৈ যত্ন কৰা হ'ব। আমেৰিকাৰ গৃহ বিভাগে প্ৰকাশ কৰা অনুসৰি দেশখনৰ গৃহ বিভাগৰ কাউন্সিলৰ ডান হোলাৰ আৰু আন্তৰ্জাতিক সুৰক্ষা পৰিক্ৰমা বিভাগৰ অতিৰিক্ত প্ৰতিৰক্ষা সচিব ডান জিম্মা ৰেমেনে এই আলোচনাত নেতৃত্ব দিব। এখন যৌথ সামরিক রাজনৈতিক অধিবেশনৰ জৰিয়তে এই বৈঠকৰ আৰম্ভণি কৰা হ'ব। ইয়াৰ পাছতে এখন সামরিক বৈঠক অনুষ্ঠিত হ'ব আৰু তাৰ পাছতে চূড়ান্ত ৰাজনৈতিক আলোচনা আৰম্ভ হ'ব। এজন চৰকাৰী বিষয়াই প্ৰকাশ কৰা অনুসৰি চুবুৰীয়া দেশ ইজৰাইল আৰু লেবাননৰ মাজত থকা সীমান্ত বিবাদৰ মীমাংসাৰ বাবে এই আলোচনাত উপায় বিচৰা হ'ব। আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকারী সূত্রে প্রকাশ করা অনুসরি দেশখনের গৃহ সচিব মার্কো রুবিওই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আর লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউনের সঙ্গে শুক্রবারে মত বিনিময় করে। জানিব পড়া মতে আলোচনার ইজরায়েল আর লেবাননের প্রতিনিধিবর্গ ওয়াশিংটনত কেবাদিনও থাকিব। ভারতে আমেরিকা যুক্তরাষ্ট্র আর ইরানের মাজত হওয়া বুঝাবুঝির চুক্তিত আদরণি জানাইছে। নতুন দিল্লীত অনুষ্ঠিত ব্রিক্স দেশসমূহৰ ৰাষ্ট্ৰীয় নিৰাপত্তা উপদেষ্টাসকলৰ 16 বৈঠকত ৰাষ্ট্ৰীয় নিৰাপত্তা উপদেষ্টা অজিত ডোভালে কয় যে এই বুজাবুজিয়ে সমগ্ৰ বিশ্বৰ শক্তি সুৰক্ষাক শক্তিশালী কৰি তুলিব। তেওঁ লগতে হৰ্মুজ প্ৰণালী পুনৰ মুকলি হোৱাৰ ব্যৱস্থাকো আদৰণি জনায় আৰু কয় যে এই প্ৰণালী মুকলি হলে যোগান শৃংখলাত চলি থকা বাধা আঁতৰ হ'ব। ইয়াৰ লগতে বিশ্বজুৰি হোৱা সাৰ আৰু ৰাসায়নিকৰ দৰে সামগ্ৰীৰ নাটনিও আঁতৰিব বুলি শ্ৰীডোভালে মন্তব্য কৰে। তেওঁ অঞ্চলটোত সামুদ্ৰিক স্বাধীনতা ৰক্ষাত গুৰুত্ব দিয়ে।
1: India welcomes the MOU reached between the US and Iran. We have got cautious optimism and we hope that it will work. It will help energy security. Opening of the Strait of Hormuz is a very welcome development. It will remove supply chain bottlenecks and many of the shortages in the field of say, fertilizers and chemicals etc. will be met with. And the freedom of navigation that will be available to the countries in the region and beyond probably will also greatly improve.
2: শ্ৰীডোভালে কয় যে সামৰিক সংঘাত, ভৌগোলিক অনিশ্চয়তা, অৰ্থনৈতিক কাঠিন্য আৰু প্ৰযুক্তিত আহি পৰা বাধাই সৃষ্টি কৰা এই সময়ছোৱাত বিশ্ব কঠিন সময়ৰ মাজেদি অগ্ৰসৰ হ'বলগীয়া হৈছে। তেওঁ ব্ৰিক্সৰ অন্তৰ্গত

0: লাপানাপর কার্বিয়াংলং অটোনমাস কাউন্সিল ফাউন্ডেশন দিমাতে কি সেঙারনি আপুথাক কাঙ্গুরা সিংনার লাপেন অজয় বরা আংবং চেহুচি পুদালামজির আর্জলং থাংল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিয়াং ডেঙ্কে এবং মিডিয়াম ওয়েভ পেন মিটার ফারু ফ্লিরা ক্রে ইসিরা টবরা ফ কিলো হার্স পেন ফারু ট্রক সিরাইং করা সিরকেব লাপেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টবরা ট্রক হ্যান্ডল
1: দুমা কে এ অগে প্রাণাফান হেনু পু আলাম থে দুমা আহমা লং কে টক এলিতুম কাদ্দো কাবেতা থেকলং হুরল বন তা মুনি রাতুম ননপু তা দুমা মং বম চৌবম লাপেন দুমা সাইনি পেন হেনত সি চৌবম লাং অক প্রাণ চেপা মেসেন জি পুলো তাংতে দুমা আসন আন পেন চেপা হেলু নাই জি দুমা কে মং কে চৌ লাপেন কাহেনত পেন ইং ফর এলাং জয় ইং হুয়ার লো এ হাম্বিয়া লং তা ক্যান্সার কে সু লং থে দুমা কে মং আমি হি দুমা কে মং মে আতুমা ফান কার উট পেন আজয় নে এ অক এ প্রাণ হেনু ই ডাক জি লাসি হি থি কুলার মোটর কারি
0: পেনিগা পর্যক ইটাং লালাসি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং টেং পেনাল পানসি কাং তনিকলো পেনাবলে পুথরা পরতেং পেন চেতং থেকলো নাং দুমি থাকমি কুরবাংথু

মেথাইনি আইনায়াও দায়ো নামে খোনাসংহনে লানো যাদং হেমচন্দ্র খাকলারি গনাঙ নেবে দিনে গদান মেথাইক মা বলা সঙ্গন মেথাইনি বাত্রা থিরিশোর বড় নার্জী।

0: তোমার স্থির ফুল ফুলাই সুগন্ধি বিয়পোৱাৰ।
1: দেউতা, তই আজিকালি বৰ মৌন হৈ থাক, পৰিয়ালৰ চিন্তাত আজিও তই ব্যস্ত হৈ আছো। দেউতা, তই মোক মোৰ লৰালি উভতাই দিও, লৰালিতে কৰা অভিমান ঠেচ ধৰি চকুলো ঢুকিলে তই বৰ আমনি পাইছিলি না। তোর চকুজুরিত মোর বাবে লুকাই থাকা মরমবুলো কিয় মোক দেখাই দিয়া নাছিল? মই চল পাই যাম বলে তই ভয় করেছিলি, মইতো তোর মরম পাবলেই অভিমান করেছিল, হিমালয়ের উচ্চতার অনুভব করেছিল তোর কাঁধত তুলি। তই মৌন হয়ে না থাকো, পরিয়ালের দায়িত্বত নিজেকে উৎসর্গা করি চকুরে তই হাঁহিব জানো। হাজার যন্ত্রণা কষ্টত তই ভাঙি নপর, তই মোর হাঁহক দেউতা। তোর যেন মনত আছে সাইকেলের আগফালে বহি তিনিআলি লৈ ওলাই গৈ মই তোর যে বজারের হিসাব বঢ়াই দিছিল, সন্ধ্যা পরত আন্ধারে আবরি ধরিলে তই মোক সাইকেলের আগফালে বহাই নিজে খোজকাড়ি গলে, মই সোধা আবল তাবল প্রশ্নত তই বড় আমনি পাইছিলি ন? কেতিয়াবা তোর লগত বহি আকৌ সেই লড়ালিজনের কথাবার পাতিব মন যায়, কিন্তু তই তো আজিও ব্যস্ত আমার সপন পূরণ করা। মনত আছে দেউতা, নিজে পুরনি কাপড়বোর নতুন হয়েছে বলে কই আমালে অনা সেই কাপড় জুড়ি। তই শিকোৱা অ আ ক খ জীৱন যুঁজৰ আদিপাত হৈ ৰ, তই কোৱা হাতবোৰ প্ৰেৰণাৰ উৎস হ'ল। তোৰ আঙুলি ধৰি প্ৰথম খোজটিৰ দিনৰে পৰা মই তোৰ আভাৰী হৈ ৰ'লো। নাজানো মই তোৰ সমান মহান হ'ব পাৰিম নে নোৱাৰো, কিন্তু কথা দিলোঁ মই সৎ আৰু সাহসী হ'ম। মনহত্যা অতীত বর্তমানত সহিব পারে যন্ত্রণা, লাঞ্ছনা বঞ্চনা সুখিত নিষ্পেষিত তোর করুণ গাথা। তই তো নিরক্ষর অন্ধবিশ্বাসী, কোনে শুনিব তোর কথা? বিদেশর পলুবহন নে ভূত ভেং তই, শিক্ষার দুটামান ধাপ পার হই এতিয়া লজ্জিত মই, সেইবাবেই হয়তো কুলি বঙালী বাগানরে বাগানিয়া তই, বাৰে ৰহণীয়া ভাষাৰে সংযোগ্যতালি কলা সংস্কৃতিৰ সাগৰ গোৱালি, অৰ্থনৈতিক ক্ষেত্ৰত বিশ্ব দৰবাৰত নামো জ্বলালি, কিন্তু তইতো অৱহেলিত, তই হৈ ৰ বঞ্চিত সুখিত নিষ্পেষিত। তই সীতাৰাম আৰু টুচুমণিৰ কৰুণ কাহিনী, তই যমৰ দহিতা সুৰুমণি আৰু ৰুক্মিণীৰ সখী হৈ গাঁথিলি অমৰ গাথা, স্বামীর হিতার চাপ দি বিলি হলি হতিঘাত সুবর্ণরেখা, এনে অনেক বেদনার আরত আছে তোর যৌবনের প্রাচুর্য জীবনের এক অর্ধ, নিগন্ত ফুলর সুবাস আছে জীবনের আশীর্বাদ, নৃত্যরে দেখালি সমন্বয়ের বার্তা, ভাষারে গাঁথিলি প্রতিজনের আপনত্তা, তৎসত্ত্বেও কিয় তোর দর দাম,
0: সময় আহিছে সময় গৈছে, নানা ৰঙি ৰঙেৰে জীৱন তুলিকা লিপিবদ্ধ হৈছে সেউজী গাথাত।
2: সিহঁতৰ জীৱন যৌৱন সজীৱ সেউজীয়া গেৰধৰা যৌৱনত সিহঁতে জীৱনক বিচাৰে, পাণ্ডুলিপিৰ আগফালি বৈ যায় সন্ধিয়াৰ বাহ, দুখবোৰ নীলা আচলত বান্ধে, সুখবোৰ ৰ'দত শুকুৱায়, ভাগৰ শীতলাই উৰুলি কৌশলেৰে চাহপতীয়া মনটোৰে বিশ্বাসৰ সেতু গঢ়ে, কিন্তু বিশ্বাসবোৰ প্ৰৰোচনা হৈ টুকুৰিবোৰত সোমায়, মালা গাঁঠে মেহনতীত সভ্যতা গঢ়াৰ, সৰ্বহাৰায়ো জয়

0: কিলোগ্রাম মিউরেট অফ পটাশ সারর মানে অনুমোদন দিয়া হয়েছে। এইখানে যেখানে আমার সারর অনুমোদন কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা করে আমাক মানে নির্ধারিত করে দিছে। গতি মাতিডোরা শেষবার হাল বার সময় মুঠ অনুমোদিত ইউরিয়া সারর আধা ভাগ আর সমুদায় একক সুপার ফসফেট বা পটাশ সারর মাটিত প্রয়োগ করব লাগে। ইয়াত মানে একটা কথা কোথাও ইউরিয়া সার তো আমি সদায় প্রথমতে আমি আধা আমি দিল একক ইউরিয়া ফুল একক সুপার ফসফেট আর ফুল পটাশ দিল, বাকি যেখানে আমার ইউরিয়া রয়ে গেল সেই আধার আমি আকো দুভাগ করল, দুভাগ আমি 25-30 দিন আর বাকি এভাগ আমি 40-45 দিন দিল। এইটো কিয় করব লাগে, কারণ ইউরিয়া তো আমার পানির দ্রবণীয় হয়, যদি আমি গোটেখিনি ইউরিয়া প্রথমতে দি দিও তাহলে সেই পানিত আমার লিচিং হয়ে উলাই যাব। গতি পিছর অবস্থা দীর্ঘমেয়াদী জাত অতি পিছর অবস্থা সেই ধানটে আমার ইউরিয়া সার তো নাপাব, সেখানে আমি দুভাগ করে দিব লাগে। এইখানে মেইন আমার সারের ক্ষেত্রে করবলিয়া কাম, আর তার প্রতি আমার মূল পথার তো যত্ন লওয়া আছে, আমি বন নিয়নীকরণ করব 25-30 দিন আর 40-45 দিনের ভিতর। আর তারপরে আমার যেহেতু শালি ধানের খেতে পানি থাকে, পানি আমি খুব বেশি হব নালাগে, আমার যেখানে প্রয়োজন সেখানে পানি আমি রাখব।
1: হয়, আপনি যেখানে সারের কথা কলে সেখানে রাসায়নিক সারের কথা কলে, ধানত আমি এটা দেখা গেছে যে জীবাণু সারের প্রয়োগ করা হয়। এটা মই মধুমিতা বাইদেউ সুধিছো যে ধানত জীবাণু সারের প্রয়োগ কেনেদরে করা হয়, লগতে সেউজ সার বলেও একটা কথা শোনা যায়, সেই বিষয়ে অকমান আমাকে
2: ধন্যবাদ। আপনি বড় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সুধিলে। আসলে মাটির সারা গুণ আর পরিবেশ সুস্থতা অটুট রাখব আর ভবিষ্যৎ প্রজন্মর প্রয়োজনীয় কৃষি সম্পদ সমূহ ঠিকই রাখব অকল রাসায়নিক সারের ব্যবহার করলে নহব, গুরুত্ব দিলে নহব, আমি সুসংগতভাবে জৈবিক রাসায়নিক আর জীবাণু সারও ব্যবহার করব। শস্যর উপকারী জীবাণু সমূহে মাটিত আসলে সংঘটিত বিভিন্ন ক্রিয়া প্রক্রিয়া সমূহ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায় করে। এটা ধান খেতির উৎপাদন বৃদ্ধিত সেউজিয়া হেলাই, এজলা, এজস্পাইরাম, বেসিলাস আদি জীবাণু সারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিব পারে। পানি আবদ্ধ হয়ে থাকা রোদ ঘাই মাটিত নীলা সেউজিয়া হেলাই প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। কঠিয়া রোয়ার এসপ্তাহ পিছত ইয়াক প্রয়োগ করব লাগে। আসলে এজলা নামের পুনিজাতীয় উদ্ভিদবিদেও নীলা সেউজিয়া হেলাইর লগত সহবাস করে মাটিত যথেষ্ট পরিমাণে নাইট্রোজেনের যোগান ধরে। এজলা শালি ধানের রোয়নি চাহর 2-3 সপ্তাহ আগতে মাটিডরাত 5-30 সেন্টিমিটার পানি রখা প্রতি হেক্টরত 500 কিলোগ্রাম প্রয়োগ করে বংশ বিস্তার করবল রোয়নি চাহত মাটির লগত ভালদরে মিলাই দিব লাগে, আগতেই দি দিব লাগে, তারপর রোয়নি চাহর লগত হাল ভাই পেলাব লাগে। তেতিয়া হলে তারমানে তাত থকা যিখিনি আমি জৈবিক সার পাম তাতে আপনার মাটির লগত মিলি যাব। আর এতিয়া বজারত সহজলভ্য কিছুমান জীবাণু সারো পোৱা যায়, সেইবোৰ আপনি ইয়াতে আপনার খেতি পথারত ধাননি পথারত ব্যবহার করব পারে। আর এটা আপনার সেউজ সার হল ধান খেতিত ব্যবহার করা হয়, ধনসা সানহেম আদি ব্যবহার করা হয়। এইখানে আসলে শালি খেতি করার আগে আগে মূল পথারত লগা হয়, আপনার এমাহ দুমাহ মানের আগতে লগার পিছত কি হয়, সেবর যেটা একটা নির্দিষ্ট উচ্চতাত পায় সেইখানে তাতে কাটি মিলাই দিয়া হয়, হাল বাই মাটির লগত মিহলি করে দিয়া হয়। মাটির লগত এইবুলি মিহলি করে দিয়ার পিছত ইয়াত থাকা প্রয়োজনীয় বিভিন্ন পোষক দ্রব্য শস্য দরাত যোগান ধরা সহায় করে।
1: হয়, এতিয়া সার দি মাটিখিনি প্রস্তুত করা হল, আমি ইয়াতে অসমৰ যিবোৰ আমাৰ সহনশীল জাত বুলি কোৱা হয় ধানৰ, সেই তেনেকুৱা ধৰণৰ দুবিধমানৰ বিষয়ে থুলমূল আভাস এটা দিয়কচোন।
0: আচ্ছা, আমাৰ সহনশীল জাত বুলিলে আমাৰ ধৰক কি হয় যে আমাৰ খৰাং বতৰ আছে, আজিকালি আমাৰ খৰাং বহুত হয় বা আমাৰ হঠাতে বানপানী হয়, মানে কেতিয়াবা এনেকুৱা বানপানী হয় যে আমাৰ মূল পথাৰ আমি খেতিয়কে ধানটো ৰুলে কঠিয়া ৰুলে তাৰপিছতে মানে হঠাৎ বানপানী আহি গ'ল ধৰক, গতিকে এইবিলাক বিভিন্ন পৰিস্থিতিৰ সহন কৰিব পৰাকৈ জাত কিছুমান ওলাইছে। গতিকে তাৰ ভিতৰত চন্দ্ৰমা বুলি এটা আছে, তাৰপিছত চি আৰ ধান 310, চি আৰ ধান 909, চন্দন যিটো চি আৰ বড়ো ধান 2 বুলি কোৱা হয়, চি আৰ ধান 601, তারপর সহভাগী ধান আছে, স্বর্ণচাপ এক আছে, রঞ্জিত সাবওয়ান আছে, বাহাদুর সাবওয়ান। আর এইকিটা আমার কি হয়েছে যেটা আমার ধরো বা হঠাৎ বানপানী আহি গল আর মূল পথার 10-12 দিন আপনার পানি পুরা স্টেগনেন্ট হয়ে রয়ে গল, পানি তো উলাই যাওয়া নাই, এটাও এই স্বর্ণ সাবওয়ান আর রঞ্জিত সাবওয়ান, বাহাদুর সাবওয়ান এই জাতকিটা যদি খেতিয়কে রুয়ে তেতিয়াহলে তাত সেই 10-12 দিন পানি জমা হয়ে থাকলেও এই জাতকিটা মরি না যায়। যেতিয়া পানিটো 10-12 দিনের বা কেতিয়াবা আমি দেখিছো 20 দিনলৈকে আছে, তারপর পানিটো ওলাই গেছে তেতিয়াও তারপর নতুনকে আকৌ খা ওলায় পোখা ওলায় আকৌ সেই নতুনকে আকৌ খুব আর তারপর খুব সুন্দর কিন্তু মানে উৎপাদন।

0: উনাশী বছর আকাশবাণী গুৱাহাটী
1: এক জুলাইত প্রতিষ্ঠার উনাশী বছর প্রবেশ করব উত্তর পূর্বাঞ্চলের প্রথম অনাতাঁর কেন্দ্র আকাশবাণী গুৱাহাটীয়ে।
2: বহুজনের হিত আর সুখর অর্থে অব্যাহত এই অনিরুদ্ধ যাত্রাক উদযাপন করার মানসে আপনার আমার সাদর আমন্ত্রণ।

চিত্রগীত অনুষ্ঠানত শ্রোতাসকলক এইবাৰ শুনাবলৈ লৈছো অসীম চিনাকি বুল ছবির গীত। গীতি গাইছে দীক্ষু দেবজিৎ চৌধুরী আর গীতাশ্রী রাজখোয়ায়।

0: জিয়াই থকা হলে কি জানি এতিয়া মেট্রিক পরীক্ষা দিলেহেতেন।
1: খুব ভাল লাগিল আসলতে আপনার সহ কথা পাতি, আপনার বহু কথা পাতিবলে আমার থাকি গল। তিনটা খণ্ডত আমি সকলোখিনি সামৰি দিবলৈ প্রয়াস করলো, কিন্তু বহু কথা থাকি গল। আমি হয়তো অনাগত সময়ত আকৌ আপনার সৈতে কথা পাতিম, আপনার আকৌ বার মাতিবলৈ আমি প্রয়াস করিম। তিনটা খণ্ডত যিখিনি পাতিলো বহুখিনি কথাই গম পালো। আবর্তনের উপরে আপনি কেবাখনো সিনেমাত অভিনয় করলে, নাম কেটা যদি কই দিয়ে।
2: মই সিনেমা বহুত করা নাই, কিন্তু তার ভিতর তোমার আবর্তন, সেনাই মূর ঢুলিয়া, তারপিছত জুন্দা ইমান গুন্ডা, ককা দেউতার ঘর জয়ায় একটা সরু চরিত্র করেছিল, তারপর সূর্য বলে এখন করেছিল পুলক গগৈর পরিচালনাত, সেইখানে মুক্তি নাপালে, আর এতিয়া এখন মানে সেইখানে মুক্তি পোৱা নাই, মুক্তি দিব কিন্তু তেওঁলোকে যোদ্ধা বলে ছবি এয়াই। আর
1: ধারাবাহিকটো
2: এতিয়া মোৰ নামবোৰ মোৰ মনত নাই, তাৰমানে ইমানেই কৰিছো। আর বেশি মই আটাইতকে বেশি কৰিছো কিন্তু সেই যিখিনি সময় ভিচিডিৰ যুগ, আর ভিচিডি জানমণিয়ে মানে টার্নিং পয়েন্ট বলে কব পারি, আর জানমণিতেই মই প্রথম বড় ধুনিয়া একটা চরিত্র করেছিল আহিনী বলে, আর সেই চরিত্রটোরেও বহুতে মোক এতিয়াও মানে মাতে আর জানমণির আন্টি বলে।
1: খুব ভাল লাগিল বাইদেউ, এনেদরে আপনি হাঁহি মাতি থাকক, আপনার জীবনটো সুন্দর হয়ে থাকক, সেয়া আশা করলো। অনাগত সময় আকো আপনাক লগ পাম। আমার এই কথোপকথন তিনটা খণ্ডত আমি যে কথা পাতিলো ইয়াতে আমি সামৰণি পেলাম, আপনি ভালে থাকক।
2: ধন্যবাদ। আর ময়ো এই সেগতে আকাশবাণীর সমূহ কর্মকর্তাকে মোৰ আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জ্ঞাপন করছো।
1: ধন্যবাদ।
3: সাধক সুন্দরর অনুষ্ঠানটি ইমানতে অন্ত পৰিল। আজির অনুষ্ঠানত বিশিষ্ট অভিনেত্রী জুৰি শর্মার সহ হওয়া সাক্ষাৎকারের তৃতীয় তথা শেষ খণ্ডটি শুনিলে। সাক্ষাৎ গ্রহণ আর প্রযোজনা আছে ইন্দ্রজিৎ দাসৰ।